0: শনগু তন্দা সেগলা নিউ ফুংবু নংলা গুপচুগুয়া কি ফুংবু খাংবি মিটিবি খুনি গলুপতং এম্বা ফুংবু টিবি ডিআনে নমুনা তুনে মিকতুম নংলা টডি ক্যান জং গোটো শিয়ানগু শ্রোতক তেমা কিউন ফুকু সখুল্লা মিটিওলা সুংকিউব কিতুবলা তরুপ তিওয়া ছলুবলা তং রাহা তং রোগ্রাম কি টডি কিতুব তং ফুংবু টডি কিতুবলা তন্দা সেগ তং দিন তং সৈ গু তং চুংয়ে কুরসুমক মিটিওয়া লাকলেন ক্যান গোটো শিয়ানগু শ্রোতকলা শোনে তন গোটো মেরা তং জি সৈ গ্যাতং জিন্তু সালা ছলি গোটো শেন গুয়াশি তন্দা সেগলা মেরা তং চুচিক সৈ গুতং গুপচুগুয়া সুমলা সুমকেউ কেউ রাষ্ট্রীয় বিপদ জোখিম নিউনিকরণ তেজিন তরিক প্রাধিকরণ কি সেতুবিয়ন প্রতিনিধি সভা কি আরিঙ্গি ছোকদু কি আকস্মিক তুছোলা ছোক মিটিবি ফটিকুশি শতকলা তরু মিটিবি খাংবি মি ঠিউ ঠিওয়া তিবি কোলা সুংকি তুছোলা রং লেন গ্যাকো কোলা সুংলা সুনা সুং ছোকদুলা ছোক মিটিবি শতক কি কিউন ফুকু সখুলা ঠোটেন শিবির জিন কিং কিগু কিউন ফুকু মিটিবি মেঞ্জু ক্যান তেরগো তঙা হ্রক গলু মিটিবি খাংবি মিলা খাক সেনপো শিলা হানি খংটিবি তামগ্যাং ইয়ুতং খংটিওলা সেমসু পরুফ খ্যাপতিওয়া টরিক কিগো কোলা সুগেপ নাং সুং তুগ্রাং কেনে শতক কি কিউন ফুকু মিটিবি তন্দগলা সুমকে পোতুব দাসা টরিক কিগো টংবা মেতু পেজা তিওয়া গৌসি ক্যানি খংটিবি লোভজুংকি ল্যাগেন সুমকি লঙ্গো রাহাত কি টরিক কিগো তেজেন শতক কি নাস গলোফ লাম তিওয়া সোনি চিনকিং কিগো চিঙি কোরনা সুকি কোলা ছোক মিটিবি সুংলা সুনাং সুঙ প্রতিনিধি সভা কি পূর্বদার ইয়ারগে ছোপি ফটিকুশি শতাক্তিমা ছুলুক আইসনা কি সুরুং তেজিন এম্বা দাসালা কালিলা সরুপ মিটিওয়া ছলুপ সুংকেব ক্যান এম্বা সুংকেব পোতব দাসালা পোতব লাগালা থরিম খাক সেনব চ্যাবলা সুংলা নির্দেশন বিনকুয় ছোপি আরিং কি ছোকদুলা এম্বি সুং তং সান্দেশন তাকি চিকডিলা হুরতা ক্যানেলাকা কিদুবলা নির্দেশন বিদবিন শতাক্তিমা না গলুব লাম তিওয়া শারকেক সিনকিং কি গৌতং শতক কি খুনি গলুব সাওয়া তিওয়া তুসুলারং জবলা সং নির্দেশন বিন গুয়াশিসি লামতং সাওয়া জবলা তুসোল হাকবা থ নেতাং গোসিং ইয়াম্বা লামাজনি অস্থায়ী সাওয়া টরিক খিতুবলা সুংলা সুনাঙ্গুপ ছোকপি ছোকচু আশিস গোস্রেলগি খ্যানথক নাংসুঙ্গ সিলোন বালেন্দ্র সাকি ফটিকু শিলাও শতকি জোসালেন্সি ছুলক আইসনা না সোগলা কালেলা সুরক্তিওয়ালা গমু সিনা গমু সুংকেব কিগো সুংক সিলোন ল্যাখুংলা আরিং উজালো নেপাল পার্টি কি চুখ্যাব কুলমান গিসিংতং কুছাবতিওয়াতং ক্যান চুংগুপ থুকঠেত কি রিম্বালা সিলোন সাকি সুরুংলা কালেলা সরুপ মিটিওলা সুংকেব কিতুবলা খ্যাপা টিভি ছোকপি হুরতা ক্যানে লাকা খি গোতুপ কোলা সলবু জোনাং সুং থুকরেলা চুখ্যাব গিসিং কি রসওয়াতং নোয়াকোট কি কালেলা সরুপ দাস তিওলা রাত গোতবলা কালা হুরথা ক্যান খি গোতবতং তি তন্দগলা লাম জবলা কালা খাক সেনব চিগো সুংসুং চুকেল লুনপু শিশির খনাল কি কাঠমান্ডুলা গোতুব কূটনীতিক ছকপালা ফটিকুশিলা হ শতক কলা ব্রিফিং ক্যা নামকয় আরিং চুগেল লুন খাংলা কৌডিকাও কূটনীতিক ব্রিফিং লারিমলা গেলখাবনা ছকি সুংছাপ তিওয়া কূটনীতিক ছকপি চো তিওয়া জমুলিং ব্যাংক এশিয়ালি ব্যাংক তঙ্গ ঙ্যামডুল গেলখাব ছকপি চো তিউ ছকসু ক্যা নঙ্গু সেনকয় লারিমলা লুনপু খনাল কি ভদৌলা কি গতে চিথম্বই সুরমোহ শতক তেমা কিউন ফকু তিওলা সুংকি কেউ সুংকিউ রাহাতং রোগ্রাম কি লাকাশ শতক তেমা ফকু কিউন কি কোলা শতকলা সুরু ছিগল কি মিটিবি কোলা তং ইম্বুলি কেউ জম্বুলিং রোগ্রাম কি কোলা খ্যানক নাংসুং লুনপু খনাল কি শতক কি রসুয়া নোয়াকুর দাদিং গোর্খা তং চিতন কি দাসা না ছকলা বঙ্গি কিউন ফকু তং মিটিওয়া বঙ্গি না সগলুপ সুঙ্গিন কিউন ফকু মিটিওলা রোগ্রাম তং রাত কি টরিক খিতুবলা তরুপ মিটিওয়া ছলুবলা তং ছিগল কি মিটিবি সুংকেবলা খাক সেনব চিনু গোতবতং দুগৈ কালি কি তুছলা রোগ্রাম কিতুব টংরা গেলখাবতং জম্বুলিং ছোকপাতিওয়ালাসং থুচুচে সুনাং সঙ্গ কৃষি নাথুঙ্গু তেজিনু খরিগ্লুনপু গীতা চৌধুরী কি নাম গিরবা কি জোসালেন্সি গলুফতৌলা কি গতে চিথম্বা সুরমো রসুয়া কি ফটিকুশিলা শতক হও কোলা চমলিংলা সুনাঙ্গা লুনপু চৌধুরী কি আরিং তিমোর লেস্তে কি দিল্লিলা খরিকাও তিংলা স্বরূপ কেলখব কি লোনছক ছোকদুলা সুংলফ নঙ্গিন ক্যানক জাং সনছামলা খোতব রসুয়া কি ফটিকুশি চাংবি সখুলা গলুফ শতক কি বঙ্গি কিউন ফুকু সুগিন এম্বু গেলখাব নাম গিরবা কি থরিম কালেলা গোতপতাব কি নামজুঙা গেলখাব এল ডি শিলা দিতেমা সুংকেব কিতুবলা তেরে ডিগনে সুয়া জগো কোলা সুনাং সঙ্গ ग्यालुङ मिमाङ ओङछे छोपी फोटिकु सितङ त्रिशुली चाङबुला हौसो तक्तेमा क्योन फोकु सकुला सुङक्यो प्रातङ मेन्जुकी तन्दोक्ला कितोप्ला कला खाक्सेनपो फेन्छेनपो जप्ताङ सुङकार्की सुङला सुनाङ छोपी छाग्रोक टुङ्गिक तेजिन सुङसेपा डाक्टर टिकाराम पोखरेल कि ख्याफेलक्याउ विज्ञप्तिला रङजुङ कलेला सुरुप्तिओला सुङक्यो प्रा तेजिन याङलुङ टडे कितोप्ला मिटेउला फेन्छेनपो क्यानलाका किगोला सुङला सुगेप नाङसुङो यम्बी मगमी ल्यागेन नाङसिन रो सकी फोटिको सिचाङबुला हौस तग्ला सोने तोरुप यम्बी मगमी यम खाङबी मिथिवा ताङ क्यान चिकडिल कितोप तन्दोग्ला हेल्प डेस्क जिन्क्यङ ख्यान गए यम्बी मगमी सुङसेपा राजाराम बस्नेतकी सो तग्ला सोने तोरुप यम्बी मगमी खाङबी मिथिवा ताङ क्यान टुङ्गो खि गोतोप ताङ सो तग्ला सोने तोरुप यम्बी मगमी थिवाला छोली गोतोप ख्यान्थोप नाङसुङ सो तग्ला सुङनी लाङटाङ राष्ट्रिय निकुञ्ज ताङ ती सकुल्ला गोतोप छुलोक आयोजना कि सुङक्योप्ला लक्लेन क्याउ यम्बी मक्मी मेरा शिवजु स्याङा तोरोबियन भोटिको सिताङ त्रिशुलीला तन्दा सेग्ला श्रोता खोङथोपु काले वोतु सेनक जल फिक्यान तेजिन छुलोक याम शिव छोपी नङ्गी श्रोतक याम शिवमा साखगी श्रोतक कोर्की ख्यापा सरस्वती विष्टकी भोटिको सिकी चाङबी गाडीगुडीला तन्दा छेर्वा गेकिन गोतोप्ताङ तरुङसाङ छेर्वा ग्याक्थोपु नेताङ गोतोप्तापकी रोसाताङ नुवाकोटला खेलो भोटिको सी त्रिशुलीताङ चिप्की चाङबतीओला छु ग्याउ नेताङ गोतोप ख्यान्थोक नाङसुङ तोरङ केने आरिङ कोसी बागमती ताङ गण्डकी प्रदेशकी खाङरी ताङ फुसकुकी दासा चिक्चो गिचोलासँग चरबङ्गी ग्याक्थोपो तपकी चक्पो क्यान देतोप्ला जल तेजिन मौसम विज्ञान विभागकी तेरिला सुङ्गुवा रेडियो नेपाल नै सेरवी साङ्ग्यो डोप्सुङ थुचिछे
1: लुङबा छिक्याल युल ठोङकेर मिमाङ तेरिसा लेपो रिम्बाला लोग्याताम्बा गुनमा छै लाका ख्याउ थाङरिङ ग्याङसिङ्गी यार्ग्याला आकाशवाणी ल्यान्डलाइन सिडिएमए जुग्ला मोबाइल सुविधा गी लोग्युकी लेगेन डुबा ख्यानुवा टेलिकम ग्याङसिङ सेब्जी कि थुचो सम्पाकी लाक्षे ओतो ग्याङसिङ सेब्जी निरि खेलेन चिक्दाहीन थाङरिङ ग्याङसिङ सेब्जी कि तेमा लुङबा यार्ग्या तुङ्गु निरि थम्चा निरि खेलेनिन्
2: नेपाल टेलिकम